0: নাকেম নাথিয়া কানেম বালি সালি মোর তহিনে লেকে যাব বেলকুল রমায় লগত কার্যক্রমে জলি কার্যক্রম বাট মায় মিশন আর ভারকা রেডিও খলহলি কালেজ সন্ধিবাটি রেডিও টিকাপুর এফ এম 101 মেগাহার্জ আমার ওয়েবসাইট www.tikapurfm.org টিকাপুর এফ এম ডট ওয়াজি মোবাইল অ্যাপ টিকাপুর এফ এম অ্যাপস আমরা পাত্র মাত্র শুনে সকি আমি কবি টেকনে বেট কে সাথ দেতে ভাই আকাশ চৌধুরী আর আপনি হুকর সঙ্গে বাটো মে যাত্রা করতি মায় মিশন আর আপনি হুকর সঙ্গে মজা মজা গপ করতি করতি বাটি ব্রেক কেছি কার্যক্রম মা চাহি ব্যাপারিক ব্রেক লেনা বেলা হুগল ব্রেক কেছি সাথ কমার্শিয়াল ব্রেক হো যায় ব্রেক কে পাছ সময় আইম আপনি রেডিও ছড়কে কহ পে নাই যাবি তার সঙ্গে
1: উপচার
2: কেন্দ্র পঠা কম কমল ভাই উহা দক্ষ তথা তালিম প্রাপ্ত চিকিৎসক হুক বিখার সব কটলক হো কি পটা লগা সর্পদম সব উপচার প্রয়োগ হয় না এন্টি ভেনম সে উপচার কর
1: সর্পডংশ উপচার কেন্দ্র বিষয় মই ফের শুনল তো রহ
2: তর কিছু দিন কহি আইয়া তুরন্ত উপচার কেন্দ্র যাবি নেপাল সরকার সর্পডংশক উপচার কর এন্টি ভেনম সমেত নিঃশুল্ক উপলব্ধ করে থা হস্তক্ষেপ চিন্তা নিয়ে নি পড়ত
1: খাই না তাও না তুই কিছু ফের নি হই মই অ্যাম্বুলেন্স না ফোন কই সকলি বাট
2: অ্যাম্বুলেন্স আপুগা সময় লাগা কে থা মর ছাওয়া সন্দেশ মোটরসাইকেল বৈঠাক তুহন উপচার কেন্দ্র লে যা দি রে বাবু সন্দেশ
3: সর্পদংশ প্রভাবিত জিল্লা সময় মতো উপচার কে খান জোগিনা উদ্দেশ্য সর্পদংশ উপচার কেন্দ্র সঞ্চালন বা ই উপচার কেন্দ্র সর্পদংশক উপচার নিঃশুল্ক হইথা সাপনক কটাইলে মনেনক মৃত্যু না হয় সরকার সর্পদংশ উপচার প্রয়োগ হইনা এন্টি ভেনম নিঃশুল্ক উপলব্ধ করাইলবা আপন লক্ষ্য সর্পদংশ উপচার কেন্দ্র সম্পর্ক নম্বর ঠরলা পঠা সর্পদংশ সম্বন্ধী ভরপর্দ ও সহী জানকারী প্রাপ্ত কর ও লঙ্ঘক সর্পদংশ উপচার কেন্দ্র কাহাঁ বাকই থ পর্চা লগাইত লাগ আধিকারিক ওয়েব পেজ www.snakebitenepal.org মা হেয়ার সেভ দিঠা
4: নেপাল সরকার স্বাস্থ্য তথা জনসংখ্যা মন্ত্রালয় ইপিডিওমোলজি তথা রোগ নিয়ন্ত্রণ মহাশাখা র রাষ্ট্রীয় স্বাস্থ্য শিক্ষা সূচনা তথা সঞ্চার কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংগঠন নেপাল WWF নেপাল কা সাথেই বিপি কোইরালা স্বাস্থ্য বিজ্ঞান প্রতিষ্ঠান সম্বদ্ধ সর্পদংশ অনুসন্ধান কেন্দ্র সঙ্গকো সহকার্যমা রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব অফ কাঠমান্ডু মিড টাউনকা সাথসাথেই বিশ্বভরকা রোটারি ফ্রেন্ডস এবং পার্টনার ক্লাবহরুদ্বারা জনহিতকা লাগি প্রস্তুত সন্দেশ।